পরবর্তী গীত সুখবিন্দর সিং এবং আলিসা চিনায়ক কণ্ঠরে সাবির আহমদক রচনার প্রীতমক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র আপনা স্বপ্ন মানি মানি।

শ্রোতাবন্ধু, শেষ হল ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম আরতি। আকাশবাণী রাউরকেলা, আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 426 ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

বড় অনীতি তুম্ভর, সভারে বসি মতি ভ্রম, কেমন্তে কল এড়ে কর্ম, দেখ এ সভা মধ্যগতে, উত্তম পাত্র ছন্তি কেতে, তপস্বী বিদ্যা ব্রত ধর, জ্ঞান বিধৃত কলে মর।

কর্ম নাহি কেমন্তে বলি ভোগ্য হই ইহাকু কেমন্তে পূজিল বেদ বচন ন মানিল এতনু হই তুম্ভ ভল কেমন্তে এহাকু পূজিল দেখ এ পুণ্য ভূমি ছাড়ি ঋষি ব্রাহ্মণ সঙ্গ এড়ি সমুদ্র মধ্যে ঘর করি কষ্টে জীবন অছি ধরি নিত্যে পীড়ই জনপ্রজা কেমন্তে এহা পাদে পূজা কেতে কহিবা এহা গুণ এ নহে তুম্ভর প্রমাণ অধিকে দোষ গুণ যেতে লোকে জানন্তি এ জগতে এমন্ত কহি মন্দ বাণী কোপে কম্পহি শির ঝুঁড়ি নিন্দা পুরুষ তার বাণী গোবিন্দ সভা মধ্যে শুনি চাহিলে হসিত বদনে শৃগাল বাক্যে সিংহ জেনে এ দুষ্ট শিশুপাল বাণী।

শ্রোতাবন্ধু আপনার শুণুটি ওড়িয়া ভক্তি গীতর আলবম বর্তমান শুণবা এই ভক্তি গীতটি অনিল পটনায়কর রচনার কণ্ঠ ও সঙ্গীত অরবিন্দ মুদুলী।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুছেন ওড়িয়া ভক্তি গীতর আলবম। বর্তমান শুণবা অলেখ বিশ্বাল লেখারু এই গীতটি কণ্ঠদান করছেন জীবনানন্দ অধিকারী।

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 FM। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 700-824-8758, 700-824-8758।

0: শ্রোতা বন্ধু, আমদেশ ভারত এবে বিকশিত দেশ ভাবে বিশ্বরে না করা উদ্যম জারি রাখি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2047 মশিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর আহ্বান দিয়েছেন তাকে পূরণ করা আমার সম্মিলিত উদ্যম জারি রয়েছে। এবে কেন্দ্রে সরকারকে 12 বর্ষ পূরিছি। চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গ সর্বাঙ্গীন বিকাশ দিগরে অনেক পদক্ষেপ নিয়েছেন আম সরকার। এই অবসরে আজ রয়েছে আলোচনা কেন্দ্র সরকারক 12 বর্ষ এ সম্পর্কে আলোচনা করছেন লেখিকা তথা গবেষিকা অনসূয়া মিশ্র।
1: স্বাধীন ভারতের 15তম প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদি 2014 মশিয়া মে মাস 26 তারিখে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। সেই দিন ঠারু ইতিমধ্যে 12 বর্ষ পূরণ হয়ে সারা। ভারতের গরিব লোক, অন্নদাতা, যুবপিঢ়ি এবং মহিলাকে সশক্ত করা উদ্দেশ্যে তাঁর স্বপ্নকে বিভিন্ন যোজনার নাম দিয়ে আম দেশকে এক সশক্ত তথা সমৃদ্ধ দেশের গৌরবরে গৌরবান্বিত করাই পারিছন্তি। আর্থিক ক্ষেত্রে আম দেশের স্থান চতুর্থরে পৌঁছিবা আমি কম গৌরবর কথা নুহে। সেইপা প্রধানমন্ত্রী মোদি সমগ্র পৃথিবীতে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছন্তি। ভারতকে আগেই নেবার মুখ্য ভূমিকা গ্রহণ করেছিবা তাঁর কল্পনার যোজনাগুড়িক মধ্যে ফোকাল ফর লোকাল বা স্থানীয় পদার্থর চাহিদাকে সম্প্রসারণ করে দেশ বিদেশে পৌঁছাইবার প্রয়াস, তাপরে স্টার্টআপ ইন্ডিয়া নামক যোজনার ছোট ব্যবসায়ের বড় ব্যবসায় পাই আর্থিক সহায়তা যোগাইবা, বিকশিত ভারত খেলো ইন্ডিয়া নামক যোজনা মাধ্যমে যুববর্গকে খেল প্রতি আকৃষ্ট করা এবং সেইপা স্টাডিয়াম নির্মাণ ঠার আরম্ভ করে খেল সরঞ্জাম যোগাইবা যায় সবু আবশ্যকতাকে পূরণ করা এবে প্রাধান্য দিয়া যাচ্ছে। ভারত বর্ষে থাকা যুবক মানক সংখ্যাকে নিয়ে ভারত বর্ষকে এবে যুব ভারত বলে কুহযাও। আমার যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম জরিয়ে ঘরে ঘরে তাঁর স্বপ্নকে পৌঁছাইবা সহ বিভিন্ন বর্গরে উৎকর্ষ হাসল করে লোক মানুষ প্রশংসা করা এবং সেমানক সহ কথাবার্তা করে অন্য মানুষ উৎসাহিত করছেন, যাহাপাই আমি খুব খুশি অনুভব করুছু। এবে আমি আলোচনা করা ভারতর মহিলা মানক মোদীকর কোন সব যোজনা কার্য করছে এবং সেইপা আম মহিলা মানে কিভাবে লাভান্বিত হয়ে পড়ছেন। মহিলা কার্যকারী হেউথবা যোজনা মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা জরিয়ে প্রায় 30 কোটি মহিলা জিরো ব্যালান্সে ব্যাঙ্ক আকাউন্ট খোলি সরকারি স্তরের মিলুথবা সবসিডি সহ নিজের দরমা বা মজুরি বাট মারণা নহই সিধা তাঙ্ক খাতাকে যাইপার এবং সরকারঙ্ক তরফরু মিলুথবা আর্থিক সহায়তা মধ্যে বাট মারণা হেউ নাহি। ফ্রি মাইক্রো লোন বা বিনা বন্ধকরে প্রায় 20 লক্ষ টাকা যায় ঋণ প্রদানর ব্যবস্থা মধ্যে করাযায়। এই ঋণরে গোটিয়ে অভাবী মহিলা কিছু বেপার বাণিজ্য করিপারিব। মহিলাঙ্ক সম্মান সেভিং সার্টিফিকেট যোজনা মাধ্যমে 2 লক্ষ টাকা জনে অভাবী মহিলাঙ্ক জমা খাতারে সরকারঙ্ক তরফরু ফিক্সড ডিপোজিট করাযিব এবং সেই টঙ্কার সুধরু মহিলা জনক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করিপারিবে। এহা ব্যতীত SSG বা সেলফ হেল্প গ্রুপ জরিয়ারে পাঠ পড়ি নথিবা উদ্যোগী মহিলা মানে গাই, ছেলি, কুকুড়া, মাছ ভলি অন্য গৃহপালিত তথা লাভজনক ব্যাপারে বর্ষকু খুশিরে লক্ষে টাকা যায় রোজগার করিপারিবে। এহা ব্যতীত পাঠ পড়িথিবা মহিলা মানে বিভিন্ন প্রকার ট্রেনিং মাধ্যমে নিজের দক্ষতাকে বৃদ্ধি করে বার্ষিক 1 লক্ষ টাকার ঊর্ধ্ব রোজগার করে লক্ষ্যপতি দিদি গ্রুপে নিজকে সামিল করিপারিবে। নমো ড্রেন দিদি যোজনা, এহা মাধ্যমে ড্রোন কু উড়াইবার ট্রেনিং সহ জমিরে ঔষধ পকাইবা ভি কামক মহিলা মানে এবে সহজে করিপারছেন, ফলরে নারী মানে আর্থিক ক্ষেত্রে সশক্ত হয়েপারছেন। স্বচ্ছ ভারত মিশন ভি যোজনায় প্রায় 12 কোটি সংখ্যক পাইখানা কু গরিব মহিলা মানক ঘরে বসাযা দ্বারা পরিবেশ স্বচ্ছ রহিবা সহিত মহিলা মানে শান্তিরে এক স্বাস্থ্যপ্রদ জীবন জীপারছেন। প্রধান